এবং 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5টা বেজে 13 মিনিট হয়ে 53 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 6টা বেজে 9 মিনিট হয়ে 5 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 30 সেকেন্ড।

0: Prime Minister Narendra Modi will release the autobiography of former President Ramnath Kovind, titled Triumph of the Indian Republic, My Life, My Struggles, in New Delhi today. The Prime Minister will also address a gathering on the occasion. The autobiography offers a deeply personal account of former President Ramnath Kovind's life journey, tracing his experiences, struggles and achievements from his early years to his distinguished public life and eventual service as the 14th President of India. The book provides insights into the values, experiences and circumstances that shaped his journey and public service. The Securities and Exchange Board of India has relaxed the timelines for municipalities with listed municipal debt securities under its regulations to submit financial results to stock exchanges. Under the revised framework issued yesterday, listed municipalities will now have to submit half-yearly unaudited financial results within 60 days of the first half-year, compared with the earlier 45-day deadline. Annual audited financial results will have to be submitted within 90 days from the end of the financial year, along with the audit report, against the earlier 60 days. The regulator said timelines have been relaxed considering the practical challenges faced by municipalities during data collection, interdepartmental coordination, and meeting disclosure requirements. Thousands of devotees across Kerala began offering Pitru Tharpanam, ancestral homage, in the early hours today on the auspicious occasion of Karkadiyaku Vavu. The new moon day in the Malayalam month of Karkadirakam is considered the most sacred day in the Hindu tradition to perform rites for departed souls seeking their eternal peace and spiritual liberation. The ritual started between 3:30 a.m. and 5 a.m. in most of the temples. The India Meteorological Department, IMD, has forecast heavy to very heavy rainfall over East Rajasthan, Gangetic West Bengal, Madhya Maharashtra and Odisha today. India continued its impressive medal-winning run at the Commonwealth Fencing Championship in Lagos, Nigeria. After securing 17 medals on the opening day on Monday, Indian fencers added more medals to the country's tally. Karan Singh and Sherjan Shantimol clinched gold medals for India in the senior men's events last night. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা পশু পাখির বীমাকরণ, বলবেন ডক্টর সুকান্ত বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বয়স সন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকি উপস্থাপনায় কার্তিক ঘোষ ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেশনা ভট্টাচার্য। 8:00 জানা অজানা কথিকা টেলিস্কোপের কথা শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিল্পী সুসীমা দাস মজুমদার। 8:20 বাংলা কথিকা আন্তর্জাতিক যুব দিবসের ভাবনা, বলবেন অনুপম ঘোষ। 8:30 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিনের বিশেষ সপ্তাহ উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী। অতিথি হিসাবে থাকবেন ময়ূরী সাহা। বেলা 12:00 সমাজ সঙ্গীত শিল্পী দেবশ্রী মুখোপাধ্যায়। 12:15 লোকগীতি পরিবেশনে স্যামুয়েল মণ্ডল। 12:30 গ্রামীণ নারীদের অনুষ্ঠান শ্রীভবন স্বাধীন ভারতে নারী উন্নয়ন, এ বিষয়ে আলোচনায় রয়েছেন সহেলী পুততুণ্ড মুখোপাধ্যায়, স্বাগতা মণ্ডল মল্লিক ও ঈশিতা দাস অধিকারী। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল লাইভ ফোন ইন অনুষ্ঠান বিষয় আমার কলম উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়া।

হন গুগলি। উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য। একাদশ শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ে শিক্ষাদানে রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃন্ময় দে ও দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকসঙ্গীত, পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি কথিকা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য বলবেন কালীরাম মুর্মু। এরপর লোকসঙ্গীত পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ এবং কুনারাম মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকথার আসর, ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প বিষয়ে ডক্টর গৌরাঙ্গ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে গোখাদ্যের চাষ এ বিষয়ে ডক্টর কল্যাণ জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, আইনি সহায়তা, পরিষেবা, পরামর্শ ও ন্যায় বিচার। ডি কে বোস স্মারক সংকলন স্মরণিকা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রেয়া চক্রবর্তী। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেশ ভট্টাচার্য। 10:45 নজরুল গীতি শিল্পী সুসীমা দাস মজুমদার। 11:00 আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী। 11:10 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ঠুমরি দাদরা শিল্পী জয়ন্ত পাণ্ডে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ধ্রুপদ, পরিবেশনে পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেশ ভট্টাচার্য। 6:35 রামচরিত মানস শুনবেন 200তম পর্ব। 6:45 ভজন শিল্পী কৌশিক গোস্বামী। 7:10 জুয়ানী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:30 শ্যামাসঙ্গীত শিল্পী দেবশ্রী মুখোপাধ্যায়। 8:45 রজনীকান্তের গান শিল্পী সুসীমা দাস মজুমদার। 9:00 লোকগীতি, পরিবেশনে স্যামুয়েল মণ্ডল। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুলক্ষণা পার্বত। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি, উপস্থাপনায় সুলক্ষণা পার্বত। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী নির্মাল্য রায়। তৃতীয় দিবসে বিকেল 5:10 ভজন শিল্পী কৌশিক গোস্বামী। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি কথিকা। 6:30 গুল গুলশান। 7:10 রজনীকান্তের গান, পরিবেশনে সুসীমা দাস মজুমদার। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। রাগ প্রথমে ভৈরব, পরে যোগিয়া। রাগ ভৈরব।

প্রথমে ভৈরব ও পরে যোগিয়ার আগে ধ্রুপদ শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত ফাল্গুনী মিত্র। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সুদেষ্ণা ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন 200তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনলেন 200তম পর্ব। এখন শুনবেন ভজন, শিল্পী কৌশিক গোস্বামী। প্রথমে মীরার ভজন।

প্রথমে মীরা ও পরে তুলসীদাস রচিত ভজন শুনলেন। শিল্পী ছিলেন কৌশিক গোস্বামী। ভজন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

গুড মর্নিং, সুপ্রভাত। চা না কফি, হাতে কোনটা আছে বলো? যেটাই থাকুক না কেন, একটা ছোট্ট চমক দাও। আর যদি এখনও হাতে কিছুই না থাকে তাহলেও নো চিন্তা, কারণ ভালো কথারও কিন্তু একটা আলাদা গন্ধ আছে। ধীরে ধীরে মনটা ভালো করে দেওয়ার ক্ষমতা আছে। তো আজকের সকালটা একটু স্লো স্টার্ট করি। কেমন আছো সত্যি করে বলো, ঘুম ভালো হয়েছে নাকি অ্যালার্ম বন্ধ করতে করতে শেষ পর্যন্ত অ্যালার্মের সঙ্গে একটু ওই পার্সোনাল রিলেশনশিপ হয়ে গেছে? যাই হোক, হয়তো কেউ এখন জানলার পাশে বসে চা খাচ্ছ, কেউ সকালে রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত, কেউ অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, কেউ বা কলেজের জন্য, আর কেউ হয়তো এখনও ভাবছ হাই আর পাঁচ মিনিট একটু ঘুমিয়ে নিই। যেখানেই থাকো, যেভাবেই থাকো, আজকের এই সকালটা একটু সঙ্গী হতে চাই তোমার। আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। তোমরা শুনছো সুপ্রভাত। জানো, আমার একটা বিষয় খুব ভালো লাগে এই সকাল নিয়ে, যে একটা নতুন সকাল কিন্তু কখনোই তোমাকে জিজ্ঞেস করে না গতকাল কি হয়েছে, গতকাল তুমি সফল হয়েছো না ব্যর্থ হয়েছো, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, মন খারাপ হয়েছে, কোনো কাজ শেষ করতে পারোনি, এসব কোনো প্রশ্নই করে না। মানে নতুন সকাল সেসবের কোনো হিসেব কষে না আর কি। সে শুধু এসে বলে এই যে আমি আবার এলাম, এবার নতুন করে শুরু করো। আমার মনে হয় প্রতিটা সকাল আমাদের জীবনের একটা ওই রিফ্রেশ বাটনের মতো। গতকাল যা হয়নি আজ আবার ট্রাই করা যায়, আর গতকাল যে কথাটা বলা হয়নি আজ আবার বলা যায়, যে কাজটা শুরু করাই হয়নি আজ তার প্রথম ধাপটা নেওয়াই যায়, কি বলো? কারণ ইয়েস্টারডে ইজ ওভার, টুডে ইজ অ্যানাদার চান্স। আর কখনো কখনো সত্যি বলতে কি, আমাদের খুব বেশি কিছু দরকার হয় না, শুধু একটা নতুন সকাল, একটা ছোট্ট ডিসিশন যে আচ্ছা ঠিক আছে আর একবার চেষ্টা করে দেখাই যাক না, তাই না? আর এরকম ভাবনা নিয়ে শুরু করা একটা সকালে যদি একটা মন ভালো করা গান থাকে তাহলে তো মন্দ হয় না। তাই শিল্পী সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে

ফিরে এলাম গানের পর। আর তোমাদের সঙ্গে আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আচ্ছা, একটা প্রশ্ন করি তোমায়, শেষ কবে আকাশের দিকে তাকিয়ে একটু অন্যরকম কিছু ভেবেছিলে? অন্যরকম মানে সত্যি অন্যরকম বলছি আর কি, মানে শুধু ওয়েদার কেমন ছিল সেটা দেখার জন্য নয়, সত্যি সত্যি আকাশটার দিকে

তাকিয়ে মনে হয়েছিল এর উপারে কি আছে। ছোটবেলায় কিন্তু এমন অনেক প্রশ্ন আমরা করতাম, তাই না? কেউ বলতো আমি বড় হয়ে পাইলট হব, আমি সায়েন্টিস্ট হব, কেউ ডক্টর, কেউ টিচার, কেউ সিঙ্গার, আর কেউ হয়তো কোনো কিছুই ঠিক করেনি। আজ এক স্বপ্ন, কাল আর এক, পরশু আর এক, এই করেই চলত। কিন্তু একটা জিনিস ছিল যে আমরা স্বপ্ন দেখতে একেবারেই ভয় পেতাম না। তখন কেউ এসে আমাদের বলতো না এটা প্র্যাকটিক্যাল নয়, কেউ বলতো না তুমি পারবে না। তো এই যে আমরা শুধু বলতাম যে ওয়াই নট, কেন নয়, আমাদের যখনই কেউ বলতো কেন কেন এরকম একটা বোকা বোকা স্বপ্নের কথা বলছো, আমরা বলতাম কেন নয়। আর জানো তো যে পৃথিবীর অনেক বড় বড় পরিবর্তনের শুরু হয়েছিল এই ছোট্ট প্রশ্নটা থেকেই, ওয়াই নট, কেন নয়। একটা নতুন আইডিয়ার শুরু, একটা নতুন এক্সপেরিমেন্টের শুরু, একটা নতুন জার্নির শুরু, ঠিক এভাবেই এই প্রশ্ন থেকেই সে বিষয়ে আজকের আলোচনা। কারণ আজকের সকালটা একটু স্পেশাল, কারণ আজ ইন্টারন্যাশনাল ইউথ ডে, তরুণদের নিয়ে কথা বলার দিন। কিন্তু শুধুমাত্র তরুণদের বয়স নিয়ে নয়, তাদের স্বপ্ন নিয়ে কথা বলার দিন, তাদের কৌতূহল নিয়ে কথা বলার দিন, তাদের সাহস, ক্রিয়েটিভিটি আর অবশ্যই পসিবিলিটি নিয়ে কথা বলার দিন। আর এবারের থিম হচ্ছে ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশনস। কথাটা খুব সিম্পল কিন্তু ভাবলে কিন্তু বেশ গভীর। তোমার কনটেক্সট হয়তো আমার থেকে আলাদা, তোমার পরিবার, তোমার শহর, তোমার সুযোগ, তোমার সমস্যা সব কিছুই হয়তো অন্যরকম, কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার ইচ্ছেটা, নিজের জীবনে কিছু একটা করার ইচ্ছেটা, নিজের পরিবার, সমাজ কিংবা দেশের জন্য কিছু ভালো করার আকাঙ্ক্ষাটা, সেটা কিন্তু আমাদের সবারই মোটামুটি কমন, তাই তো? আর এই থিমের সঙ্গে জুড়ে আছে তিনটে খুব গুরুত্বপূর্ণ ভাবনা, গ্লোবাল সলিডারিটি, শেয়ার চ্যালেঞ্জেস আর ইউথ ইনোভেশন। মানে আলাদা জায়গায় থেকেও একসঙ্গে এগিয়ে যাওয়া, যে সমস্যাগুলো শুধু আমার বা তোমার নয়, আমাদের সবার, সেগুলোর সমাধান একটু একসঙ্গে খোঁজা। আর সেই সলিউশন খোঁজার কাজে তরুণদের নতুন ভাবনা, নতুন টেকনোলজি আর ক্রিয়েটিভিটিকে সামনে নিয়ে আসা। আর আজকের দিনটা আরও একটা কারণে কিন্তু বিশেষ। আজই জন্মদিন ভারতের মহাকাশ গবেষণার অন্যতম প্রধান পথিকৃৎ, একজন অসাধারণ স্বপ্নদ্রষ্টা ডক্টর বিক্রম সারাভাইয়ের জন্মদিন। তিনি এমন একজন মানুষ যিনি শুধু এই আকাশের দিকে তাকিয়ে স্বপ্নই দেখেননি, সেই স্বপ্নকে বাস্তব করার জন্য একটা পুরো ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করেছিলেন। কারণ আজ আমরা যখন ভারতের নতুন স্পেস জার্নি, নতুন জেনারেশনের সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স, অন্টারপ্রেনার্স আর বিক্রম ওয়ানের মতো নতুন উদ্যোগের সব কথা বলি, তখন কোথাও না কোথাও ফিরে আসতেই হয় সেই মানুষটার কাছে, বিক্রম সারাভাই। এক জেনারেশনের ড্রিম, আর এক জেনারেশনের ইনোভেশন, আর এই কানেকশনটাই কিন্তু আজকের সুপ্রভাতের মূল গল্প। তাই আজ একটু গল্প তো হবেই, সঙ্গে কিছু ইতিহাস থাকবে, কিছু বিজ্ঞান থাকবে, আর কিছু স্বপ্নও থাকবে, আর অবশ্যই থাকবে তোমার আমার সেই চেনা আড্ডা। তাহলে একটু ফিরে আসি আজকের দিনটার কথায়। আবারও ইন্টারন্যাশনাল ইউথ ডে, নামটা শুনলেই হয়তো মনে হয় এ তো শুধুমাত্র ইয়াং মানুষদের জন্য একটা স্পেশাল ডে, আর কিছুই নয়। কিন্তু একটু অন্যভাবে যদি আমরা ভাবি, তাহলে এই দিনটা আসলে আমাদের একটা প্রশ্ন করে যে আজকের তরুণরা, মানে আমরা কেমন পৃথিবী চাই, একটু ভেবে দেখো তো। আমরা কি শুধুই একটা ভালো চাকরি চাই, একটা ভালো ভালো স্যালারি, কমফোর্টেবল লাইফ? নিশ্চয়ই চাই, কিন্তু তার সঙ্গে কি আরও কিছু চাই না? একটা নিরাপদ পৃথিবী, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভালো এডুকেশনের সুযোগ, নিজের ট্যালেন্ট নিয়ে কাজ করার সুযোগ, নিজের কথা বলার ফ্রিডম, আর এমন একটা সমাজ যেখান থেকে তুমি কোথা থেকে এসেছো, তোমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি, তোমার সুযোগ কতটা, এই সব কিছু কোনো কিছু দিয়েই আর কি তোমার ফিউচারটা পুরোপুরি ডিসাইড করা যাবে না বা ঠিক করা যাবে না, তেমন একটা সমাজ। এই ভাবনাটাই যেন এবারের থিমের মধ্যে লুকিয়ে আছে, ওই ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশনস। মানে আমাদের স্টার্টিং পয়েন্টটা আলাদা হতেই পারে, কিন্তু ডেস্টিনেশন সবার মোটামুটি এক, কারণ স্বপ্ন আমরা সবাই দেখছি। ভাবো, ভারতের একটা ছোট শহরের একজন তরুণ আর পৃথিবীর অন্য প্রান্তের একটা দেশের একজন তরুণ, তাদের জীবনযাপন হয়তো সম্পূর্ণ আলাদা, হয়তো কেন সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনেই হয়তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে চিন্তিত, দুজনেই হয়তো নতুন কাজের সুযোগ চাই, দুজনেই টেকনোলজিকে ভালোভাবে ব্যবহার করতে চায়, দুজনেই চায় তাদের ফিউচার একটু বেশি সিকিওর হোক। তাহলে সমস্যাগুলো আলাদা আলাদা জায়গায় থাকলেও কিছু কমন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সবাইকেই কানেক্ট করে, আর এটাই হলো ওই শেয়ার্ড চ্যালেঞ্জেস। আর যখন চ্যালেঞ্জ কমন, তখন সলিউশন তো শুধুমাত্র একজনের হাতে।

দলে হতে পারে না, আমাদের একসঙ্গে ভাবতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। আর এখানেই আসে গ্লোবাল সলিডারিটি, মানে আমি শুধু আমার জন্য ভাববো না, আমার সঙ্গে যে মানুষটা আছে সে যেন এগিয়ে যেতে পারে সে কথাও একটু চিন্তা করব। কারণ সত্যি বলতে কি, একটা মানুষ না একা হয়তো খুব বেশি দূর যেতে পারে, কিন্তু অনেক মানুষ একসঙ্গে হাঁটলে একটা মুভমেন্ট তৈরি হয়। আর তারপরেই আসে ওই তৃতীয় শব্দটা যেটা তোমাদেরকে বলছিলাম, সেটা হলো ইয়ুথ ইনোভেশন। আর এই শব্দটা খুব খুব খুব ইম্পর্টেন্ট। ইনোভেশন মানে কিন্তু রকেট বানানো নয় সবসময়, ইনোভেশন মানে হচ্ছে নতুনভাবে ভাবা, একটা পুরনো সমস্যাকে নতুনভাবে দেখা। ধরো তোমার স্কুলে কোনো একটা কাজ বারবার একইভাবে হচ্ছে, স্কুল হোক কলেজ হোক, তুমি ভাবলে এটা আরেকটু সহজে করা যায় না, সেখান থেকেই কিন্তু ইনোভেশনের শুরু। কেউ এডুকেশনকে সহজ করছে, কেউ এগ্রিকালচারে টেকনোলজি নিয়ে আসছে, কেউ ক্লিন এনার্জি নিয়ে কাজ করছে, কেউ এআই ব্যবহার করে নতুন সলিউশন তৈরি করছে, কেউ আবার নিজের ছোট্ট এলাকার জন্য একটা সমস্যা নিয়ে কাজ করছে। সব ইনোভেশনের স্কেল কিন্তু এক নয়, কিন্তু শুরুটা কিন্তু একই, কৌতূহল। এটা অনুভবে করা যায় না? আর এই জায়গাতেই আজকের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডের সঙ্গে ডক্টর বিক্রম সারাভাইয়ের একটা সুন্দর কানেকশন রয়েছে। কারণ তিনি কিন্তু ওই শুধুমাত্র প্রশ্ন করেননি আমরা মহাকাশে যেতে পারবো কি, তার বড় প্রশ্ন ছিল মহাকাশ প্রযুক্তিকে আমরা মানুষের কাজে কিভাবে লাগাতে পারি। আর এই ডিফারেন্সটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু কিছু একটা করা নয়, কেন করছি, কার জন্য করছি, এতে মানুষের কী উপকার হবে, এই প্রশ্নগুলোই কিন্তু একটা সায়েন্টিফিক ভিশনকে মিনিংফুল করে তোলে। আর তাই আজকের দিনে বিক্রম সারাভাইকে স্মরণ করা মানে শুধুমাত্র একজন সায়েন্টিস্টের বার্থডে মনে রাখা নয়, এটা মনে রাখা যে একটা দেশের ফিউচার তৈরি হয় তখন যখন তার ইয়াং মাইন্ডসকে প্রশ্ন করতে, এক্সপেরিমেন্ট করতে এবং নতুন কিছু তৈরি করতে দেওয়া হয়। মানে স্বপ্ন বুনতে, যখন স্বপ্ন বুনছে ইউথরা, সেই সময় একটু সাহায্য করা, মনোবল ভেঙে না দেওয়া। আর এই সময় একটা পছন্দের গান থাকলো তোমাদের জন্য, শিল্পী চমক হাসানের কণ্ঠে। ফিরে আসছি এক্ষুনি গানের ওপারে।

0: ফিরে এলাম গানের পর। আর আজ সুপ্রভাত অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। এবার চলো আজকের দিনটাকে একটু অন্যভাবে দেখি। 12ই আগস্ট পৃথিবীর ইতিহাসে আর কী কী ঘটেছিল বা গুরুত্বপূর্ণ দিনগুলো, কোনো বড় ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার, কোনো মানুষ বা এমন কোনো মুহূর্ত যেটা আজকের দিনটাকে ইতিহাসের পাতায় আলাদা করে রেখেছে।
1: আজ এই দিনে

0: সারা ভাইয়ের জন্ম তো আজ বটেই, 1919। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অবশ্যই রয়েছে ডক্টর বিক্রম সারাভাইয়ের জন্মদিন। 1919 সালের 12ই আগস্ট গুজরাটের আহমেদাবাদে তাঁর জন্ম। ভারতের মহাকাশ কর্মসূচির ভিত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। আর আজই জন্মেছিলেন বিশিষ্ট গুজরাটি সাহিত্যিক চুনিলাল কালিদাস মাডিয়া। তিনি একাধারে একাঙ্ক নাট্যকার, গল্পকার এবং ঔপন্যাসিক ছিলেন। 12ই আগস্ট 1953, ভারতে সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড গঠনের গুরুত্বপূর্ণ দিন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 12ই আগস্টের রেজলিউশনের মাধ্যমে এই বোর্ড তৈরি হয়। আর এর লক্ষ্য ছিল বিশেষ করে নারী, শিশু এবং পিছিয়ে থাকা মানুষের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভলেন্টিয়ারি অর্গানাইজেশনকে সহায়তা করা। 1765 সালে 12ই আগস্ট স্বাক্ষরিত হয় ট্রিটি অফ এলাহাবাদ। এই চুক্তি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার পায় এবং ভারতে কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব আরও শক্তিশালী হয়। 1865 সালের 12ই আগস্ট সার্জন জোসেফ লিস্টার অ্যান্টিসেপ্টিক মেথড ব্যবহার করে সার্জারি করেন। 1877 সালের 12ই আগস্ট আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এসএফ হল মঙ্গল গ্রহের একটি উপগ্রহ আবিষ্কার করেন, সেই উপগ্রহের নাম গেমস। কয়েকদিন পর তিনি মঙ্গল গ্রহের আরেকটি উপগ্রহ ফোবসও আবিষ্কার করেন।
1: আজ এই দিনে
0: তাহলে তোমাদেরকে শোনালাম আজকের এই দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আবার আমরা ফিরে আসি আজকের আলোচনায়। কেমন, এবার একটু থামি, কারণ এই যে আজকের দিনের সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির গল্প তোমাদেরকে যে বলছিলাম তার সম্পর্কে আরেকটু বিস্তারিত বলা যাক। বিক্রম সারাভাই, নামটা শুনলেই আমাদের মাথায় প্রথম যে কথাটা আসে ভারতের মহাকাশ কর্মসূচি। কিন্তু একটা মানুষকে শুধুমাত্র তার অ্যাচিভমেন্ট দিয়ে জানলে তাকে পুরোপুরি জানা হয় না। তার গল্পটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ফিরে যেতে হবে এমন একটা সময়ে যখন ভারতের মহাকাশ গবেষণা আজকের মতো পরিচিত বা প্রতিষ্ঠিত কিছুই ছিল না। 1919 সালের 12ই আগস্ট আহমেদাবাদে জন্ম হল বিক্রম সারাভাইয়ের। তিনি এমন একটি পরিবারে বড় হয়েছিলেন যেখানে শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার একটা পরিবেশ ছিল। ছোট থেকেই তার মধ্যে ছিল জানার প্রবল আগ্রহ, আর সেই কৌতূহলই তাকে ধীরে ধীরে নিয়ে যায় বিজ্ঞানের দিকে। উচ্চশিক্ষার জন্য তিনি কেমব্রিজে যান, সেখানে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে ভারতে ফিরে আসতে হয়। আর এই ফিরে আসাটাই যেন তার জীবনের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ভারতে ফিরে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে অর্থাৎ IISc-তে কাজ শুরু করেন। সেখানে তিনি বিখ্যাত বিজ্ঞানী স্যার সিভি রামানের অধীনে গবেষণা করেন। তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কসমিক রেজ, অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবীতে আসা অত্যন্ত শক্তিশালী কণার প্রবাহ। ভাবতো, তখনও মহাকাশ নিয়ে আমাদের জ্ঞান আজকের তুলনায় কত সীমিত, কিন্তু সারাভাইয়ের আগ্রহ ছিল সেই অজানা জগৎকে বোঝার মধ্যে। আর এই কিউরিয়সিটিটাই পরে তাকে আরও বড় একটা প্রশ্নের সামনে দাঁড় করায়, ভারত কি নিজের মহাকাশ গবেষণা তৈরি করতে পারে। 1947, পিএইচডি সম্পন্ন করে ভারতে ফেরেন এবং 11ই নভেম্বর 1947 ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। সেই সময়ে ভারত একেবারে সদ্য স্বাধীন দেশ, অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল, ইনফ্রাস্ট্রাকচার সীমিত ছিল। অনেকেই হয়তো বলতেন এখন স্পেস রিসার্চ, আগে দেশের অন্য সমস্যাগুলো মেটাও, কিন্তু বিক্রম সারাভাইয়ের ভাবনাটা ছিল অন্যরকম, একেবারে অন্যরকম। তিনি ভাবলেন দেশের সমস্যাগুলো সমাধান করতেও তো অ্যাডভান্সড সায়েন্স এবং টেকনোলজির দরকার। আর এই ভাবনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সময়ে দাঁড়িয়ে। তিনি মহাকাশ গবেষণাকে কোনো লাক্সারি হিসেবে কিন্তু দেখেননি, তিনি দেখেছিলেন ডেভেলপমেন্টের একটা টুল হিসেবে। 1947 সালে স্বাধীনতার বছরেই আহমেদাবাদে তিনি প্রতিষ্ঠা করেন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি অর্থাৎ PRL। ভাবো, স্বাধীন ভারতের প্রথম দিকের সময়ের একজন তরুণ বিজ্ঞানী একটি রিসার্চ ইনস্টিটিউশন

তৈরি করছেন, যার লক্ষ্য অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ। আর এই প্রতিষ্ঠানই পরে ভারতের স্পেস সায়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। কিন্তু সারাভাই শুধুমাত্র নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেননি, তিনি বুঝেছিলেন একজন মানুষ যতই ট্যালেন্টেড হোক, একা একটা দেশের সায়েন্টিফিক ফিউচার তৈরি করতে পারে না। দরকার ইনস্টিটিউশন, দরকার ইয়াং সায়েন্টিস্ট, দরকার এমন একটা এনভায়রনমেন্ট যেখানে মানুষ প্রশ্ন করতে পারবে, এক্সপেরিমেন্ট করতে পারবে, ভুল করতে পারবে, আবার নতুন করে চেষ্টা করতে পারবে। আর এটাই তার বড় কন্ট্রিবিউশনের একটা দিক। তিনি শুধুমাত্র বিজ্ঞান চর্চা করেননি, তিনি বিজ্ঞান করার জন্য একটা ইকোসিস্টেম তৈরি করেছিলেন। এরপর আসে 1960-এর দশক, বিশ্ব তখন স্পেস রেসের মধ্যে রয়েছে, আমেরিকার সোভিয়েত ইউনিয়ন মহাকাশে নিজেদের শক্তি দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আর ঠিক সেই সময় ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাই বলছেন, আমাদের মহাকাশ গবেষণা দরকার কেন? এখানেই তার ভিশন অন্যরকম। তিনি মহাকাশে যেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু অন্য দেশকে কপি করার জন্য নয়। তিনি বিশ্বাস করতেন মহাকাশ প্রযুক্তি ভারতের সাধারণ মানুষের কাজে লাগতে পারে, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা পৌঁছে দেওয়া, আবহাওয়ার পূর্বাভাস, কৃষি, যোগাযোগ, দুর্যোগের আগাম সতর্কতা, এইসব সমস্যার সমাধানে তো স্যাটেলাইট টেকনোলজি একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। ডক্টর বিক্রম সারাভাই সেটা অনেক আগেই বুঝেছিলেন। আর এই ভিশন থেকেই তৈরি হয় ভারতের স্পেস প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কেরালার থুম্বা, সমুদ্রের ধারের একটি ছোট্ট জায়গা। সেখানে তৈরি হলো থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন বা TERLS। এখান থেকেই ভারতীয় মহাকাশ গবেষণার প্রথম দিকের সাউন্ডিং রকেট উৎক্ষেপণ শুরু হয়। আরেকটা মজার গল্প আছে, শুরুর দিকে ইনফ্রাস্ট্রাকচার এতটাই সীমিত ছিল যে বিজ্ঞানীদের নানা জিনিসপত্র আর কি নিজেদের হাতেই নিয়ে যেতে হতো, এমনকি রকেটের বিভিন্ন অংশ ট্রান্সপোর্ট করার জন্য তখন খুব একটা সফিস্টিকেটেড ব্যবস্থা ছিল না। কিন্তু এনথুজিয়াজমের অভাব কিন্তু কোনো কালেই ছিল না। একটা চার্চ বিল্ডিংকে আর কি ব্যবহার করা হয়েছিল ল্যাবরেটরি এবং অফিস হিসেবে। ভাবো, একদিকে বিশাল পৃথিবীর মহাকাশ গবেষণার স্বপ্ন, আর অন্যদিকে একটি চার্চ বিল্ডিং। সেই ছোট্ট চার্চ বিল্ডিং থেকেই কাজে শুরু হলো। আজকের চোখে দেখলে হয়তো অবিশ্বাস্য মনে হয়, কিন্তু বড় স্বপ্নের জন্য তো সবসময় ওই বড় বড় বিল্ডিং লাগে না, লাগে বড় ভিশন। আর তাই মনে হয় যে হয়তো খুব ছোট্ট করে হলেও শুরুটা খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম ভিশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি কারণে করতে চাইছি, স্বপ্ন দেখছি, কেন দেখছি, কি কারণে দেখছি। সেই নিয়ে একটা গান, আমার খুব পছন্দের শিল্পী স্বাগতর কণ্ঠে, থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ইচ্ছের ডানা তো মেলতেই হবে, তাই না? তবে একটা বিষয়, এই যে বললাম যে স্বপ্ন দেখা ভালো, ইচ্ছে থাকা ভালো, কিন্তু তা যদি একটু ডিলে করা হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। যেমন সুযোগ, এই যেমন যুববাণীর জন্মদিন সামনেই, আর তোমাদের জন্য আমাদের এত চমক আমরা সাজিয়ে রেখেছি যার বিরাট একটা অংশ জুড়ে রয়েছে শুধুমাত্র তোমরা। আর তোমাদের জন্য যে কনটেস্ট আমরা আয়োজন করেছিলাম তার কিন্তু আজই শেষ দিন, তাই দেরি করলে হবে না, ইচ্ছে ডানা মেলে দাও। সে বিষয়ে বিস্তারিত আরেকবার থাকলো তোমার জন্য, শুনে নাও চটপট।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56, আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: তাহলে চটপট পাঠিয়ে দাও, আর দেরি করো না। ওই যে বলছিলাম গানে যাওয়ার আগেও, যে কে জানে কখন শুরু হতে পারে, হয়তো এটাই তোমার প্রথম স্বপ্নের শুরু, ইচ্ছে প্রকাশ পাওয়ার একটা সুযোগ। চটপট করে পাঠিয়ে দাও আর দেরি না করে, কারণ আজ কিন্তু লাস্ট ডেট। আচ্ছা, গানে যাওয়ার আগে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে ইয়াং সায়েন্টিস্টদের প্রতি বিশ্বাস, আর এখানেই কিন্তু আবারও আজকের ইন্টারন্যাশনাল ইউথ ডের সঙ্গে বিক্রম সারাভাইয়ের কানেকশনটা খুব স্পষ্ট হয়ে ওঠে। কারণ তিনি কিন্তু তরুণ বিজ্ঞানীদের উপর ভরসা করতেন, তার কাছে ইয়াং মাইন্ডস বা ইয়াং পিপল মানে শুধুমাত্র দেশের ফিউচার নয়,

তারা দেশের প্রেজেন্টেরও অংশ, ভেরি ইম্পর্টেন্ট। তাদের এখনই সুযোগ দিতে হবে, তাদের এখনই প্রশ্ন করতে দিতে হবে, তাদের এখনই এক্সপেরিমেন্ট করতে দিতে হবে। কারণ তুমি যদি তরুণদেরকে সবসময় বলো তুমি এখনও ছোটো, পরে করবে পরে করবে, তাহলে হয়তো অনেক ইনোভেশনের শুরুটাই কখনো হবে না। সারাভাই এবং এই যে ইয়াং জেনারেশন, তাদের প্রতি ওনার বার্তা ছিল যে এসো চেষ্টা করি। আর এই জায়গায় কিন্তু আজকের থিমটা বারবার করে মনে পড়ছে আমার, যে ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশনস। বিক্রম সারাভাইয়ের সময়ের তরুণ বিজ্ঞানীদের কনটেক্সট আজকের তরুণদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। তখন কম্পিউটার টেকনোলজি ছিল সীমিত, ইন্টারনেট ছিল না আজকের মতো, এত অ্যাডভান্সড সব ব্যবস্থা ছিল না, কমিউনিকেশন ছিল খুব কঠিন, কিন্তু অ্যাসপিরেশন একই, নতুন কিছু শেখা, নতুন কিছু তৈরি করা, দেশের জন্য কিছু করা, আর এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে বিজ্ঞান মানুষের কাজে লাগবে। বিক্রম সারাভাইয়ের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই। স্পেস রিসার্চ শুধুমাত্র স্পেসের জন্য নয়, তিনি চেয়েছিলেন স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করে শিক্ষা ও ডেভেলপমেন্টের সুযোগ বাড়াতে। আর এই ভিশন থেকেই পরে স্যাটেলাইট বেসড এডুকেশনের মধ্যে বা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়, উদ্যোগের পথ তৈরি হয়। অর্থাৎ একজন মানুষ যখন আকাশের দিকে তাকিয়েছিলেন, তার চোখ কিন্তু শুধুমাত্র আকাশেই আটকে থাকেনি, তার চোখ ছিল মাটির মানুষের দিকেও। একজন কৃষক, একজন ছাত্র, একটা প্রত্যন্ত গ্রামের পরিবার, একটা সাইক্লোনের সামনে দাঁড়িয়ে থাকা উপকূলের মানুষ, টেকনোলজির লক্ষ্য বা শেষ লক্ষ্য যদি কিছু থাকে, সেটা হলো মানুষের জীবনকে ভালো করা। আর আজ তার জন্মদিনে দাঁড়িয়ে যখন আমরা নতুন জেনারেশনের স্পেস টেকনোলজি, নতুন অন্টারপ্রেনার্স আর বিক্রম ওয়ানের মতো উদ্যোগের কথা বলছি, তখন তো একটা কানেকশন থেকেই যায়। 1960-এর দশকে যে প্রশ্ন ছিল ভারত কি মহাকাশে নিজের জায়গা তৈরি করতে পারবে, আজ সেই প্রশ্নটা অনেকটা বদলে গেছে। আজকের প্রশ্ন ভারত মহাকাশে আরও কত দূর যেতে পারে, আর সেই উত্তর কিন্তু খুঁজছে নতুন প্রজন্ম। একটা জেনারেশন ফাউন্ডেশন তৈরি করেছে, আর একটা জেনারেশন সেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আরও আরও দূরে যাওয়ার চেষ্টা করছে, আর এটাই তো জেনারেশনাল লিপ। তাহলে এবার আসি আজকের গল্পের সেই জায়গায় যেখানে অতীত আর বর্তমান একসঙ্গে এসে দাঁড়ায়। একদিকে 1960-এর দশকের ভারত, হাতে সীমিত রিসোর্সেস কিন্তু চোখে অনেক বড় বড় স্বপ্ন, আর অন্যদিকে আজকের ভারত যেখানে স্পেস রিসার্চের পাশাপাশি প্রাইভেট কোম্পানি, স্টার্ট আপস আর ইয়ং ইনোভেটর্সও নতুন, মানে মহাকাশে নতুন সব পসিবিলিটিস নিয়ে কাজ করছে। আর এই কানেকশনটা সুন্দর, একটা নামই হলো বিক্রম ওয়ান। নামটা শুনলেই আমাদের প্রথমে মনে পড়ে ডক্টর বিক্রম সারাভাইয়ের কথা, কারণ এই নামটা রাখাই হয়েছে তাকে সম্মান জানিয়ে। কিন্তু বিক্রম ওয়ানের গল্প শুধু একটা নামের গল্প তো নয়, এটা ভারতের স্পেস সেক্টরে একটা বড় পরিবর্তনের গল্প। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট ইন্ডিয়ান কোম্পানিজও এখন এই অরবিটাল লঞ্চের জগতে নিজেদের জায়গা তৈরি করছে। বিক্রম ওয়ান তৈরি করেছে একটি প্রাইভেট কোম্পানি যেটা হায়দ্রাবাদ বেসড স্পেস স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস। ছোট স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে পাঠানোর জন্য তৈরি এই লঞ্চ ভেহিকেলটি 4টি স্টেজ নিয়ে গঠিত, 3টি সলিড স্টেজ এবং 1টি লিকুইড স্টেজ। আর 2026 সালটা এই গল্পে বিশেষ গুরুত্বপূর্ণ, 18 জুলাই 2026 শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিক্রম ওয়ান উৎক্ষেপণ হয়। আর এই লঞ্চের মাধ্যমেই স্কাইরুট এরোস্পেস ভারতের মাটি থেকে অরবিটাল লঞ্চ সম্পন্ন করা প্রথম প্রাইভেট ইন্ডিয়ান কোম্পানি হয়ে ওঠে, প্রথম অ্যাটেম্পটেই। একটু ভাবো, বিক্রম সারাভাইয়ের সময় ভারতের মহাকাশ কর্মসূচির ফাউন্ডেশন তৈরি হচ্ছিল, আর আজ তার নামেই তৈরি একটি রকেট ভারতের প্রাইভেট স্পেস ইকোসিস্টেমের নতুন অধ্যায়ের প্রতিনিধিত্ব করছে। একজনের স্বপ্ন থেকে একটা দেশের স্পেস প্রোগ্রাম, আর সেই স্পেস প্রোগ্রাম থেকে আজকের তরুণদের হাতে নতুন টেকনোলজি, নতুন স্টার্ট আপ, নতুন অপরচুনিটি, এটাই তো আসলেই জেনারেশনাল লিপ। তবে বিক্রম ওয়ানের যাত্রাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর আগে 2022 সালের 18 নভেম্বর স্কাইরুটের বিক্রম এস শ্রীহরিকোটা থেকে সাব অরবিটাল মিশন সম্পন্ন করে। সেটা ছিল ভারতের প্রাইভেট কোম্পানির তৈরি প্রথম রকেট লঞ্চ, আর সেই মিশনের নাম ছিল প্রারম্ভ, অর্থাৎ শুরু। কি সুন্দর নাম, প্রারম্ভ, শুরু। একটা ছোট্ট থেকেই শুরু, বা ছোট্ট শুরু থেকেই বড় জার্নি তৈরি হওয়ার যে পথ, তার শুরু। তারপর টেস্টিং, ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কাউন্টলেস ক্যালকুলেশনস, ট্রায়াল, ইম্প্রুভমেন্ট, সব কিছুর মধ্যে দিয়ে গিয়েছে বিক্রম ওয়ান।
2035 সালে ইসরোর ফেসিলিটিসে বিক্রম ওয়ানে ফার্স্ট স্টেজ কালাম 1200 সলিড মোটরের স্ট্যাটিক টেস্টেও সফলভাবেই সম্পন্ন হয়েছিল। মানে লঞ্চের কয়েক মিনিটের এক্সাইটমেন্টের পিছনে বছরের পর বছরের কাজ ছিল।

আর এটা আমরা অনেক সময় ভুলে যাই, আমরা রকেটের লিফট অফ দেখি, কিন্তু তার আগে কতগুলো ট্রাই গেম থাকে সেটা আমরা ভাবি না। আর এই জায়গায় কিন্তু বিক্রম ও অনির গল্পটা কোথাও একটা গিয়ে আমাদের নিজেদের জীবনের গল্পও হয়ে যায়। কেমন করে? ধরো তুমি হয়তো একটা এক্সামের জন্য পড়ছো, হয়তো তুমি একটা জবের জন্য চেষ্টা করছো, হয়তো নিজের বিজনেস শুরু করার কথা ভাবছো, হয়তো একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে বসেই আছো কিন্তু কাউকে এখনও অবধি বলে উঠতে পারোনি। তোমার প্রথম অ্যাটেম্পট হয়তো পারফেক্ট হবে না, হয়তো সেকেন্ড অ্যাটেম্পটাও হবে না, তাই বলে লঞ্চ কিন্তু বন্ধ করলে চলবে না। টেস্ট হবে, প্রবলেম বের হবে, আবার কাজ হবে, আবার চেষ্টা হবে, তারপর একদিন আমরা বলতেই পারবো লিফট আপ, মানে মাটি ছেড়ে উপরে ওঠো। আর মনকে একটু পাখনাটা মেলতে দাও, ইউথ ডের দিন, ইন্টারন্যাশনাল ইউথ ডের দিন, এটাই আমাদের আশা যে আমাদের মন যেন একটুখানি পাখনা মেলে উঠতে পারে। আর এই কথা বলতে বলতেই খুব ইচ্ছে করছে তোমায় একটা গান শোনাতে, শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে থাকলো এই মন ভালো করা গানটা শুধুমাত্র তোমার জন্য। সঙ্গে থাকো, ফিরে আসছি এক্ষুনি।

0: আমাদের সঙ্গে আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। এই যে গানে যাওয়ার আগে এত কথা তোমাদেরকে বললাম যে হাল ছেড়ো না, মাটি ছেড়ে উপরে ওঠার চেষ্টা করো, বা এত কথা বলছি, তোমরাও তো অনেক সময় অনেক কথাই আমাদের বলতে চাও, আর সেই সুযোগ কিন্তু যুববাণীতে রয়েছে। বলতে চাই অনুষ্ঠানে, আর এ মাসে বলতে চাই অনুষ্ঠানের বিষয় কি সেটা শুনে নাও চটপট, তারপর ফিরে আসছি আবারও আড্ডায়।
1: এই শৌনক, মোবাইল স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
2: হুম, না ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
2: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
2: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
2: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট 2026।
2: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: তাহলে কিন্তু দেরি না করে চটপট পাঠিয়ে দাও তোমার লেখা আমাদের ঠিকানায়। যে কথা বলছিলাম এই বলতে চাই এর প্রমোশনের আগে তোমাদের, যে আজকে ইউথ ডের ইউথ ইনোভেশনের কথাটা কোথায় মিশে যাচ্ছে। ওই যে বলছিলাম, ইনোভেশন মানে তো শুধুমাত্র রকেট তৈরি করা নয় আর কি, যেটা রয়েছে সেটাকে আরও ভালোভাবে কী করে করা যায় সেই প্রশ্ন করা। তো বললাম যে কেউ স্পেস টেকনোলজি নিয়ে করছে, কেউ এআই নিয়ে, কেউ ক্লাইমেট টেকনোলজি নিয়ে, বা কেউ হেলথ কেয়ার নিয়েও, সেটা বলা হয়নি। তো যে বিষয়টা বলতে চাই, যে সব আইডিয়া হয়তো একদিনে পৃথিবী বদলে দেবে না, কিন্তু প্রতিটা মিনিংফুল আইডিয়াই কিন্তু একটা পসিবিলিটি তৈরি করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পসিবিলিটি থেকেই তো ফিউচার তৈরি হয়, তাই না? তাই আজকের থিমের যে তিনটে শব্দ বারবার বারবার ঘুরে ফিরে আলোচনা করছি, যেটা হলো গ্লোবাল সলিডারিটি, আমরা একসঙ্গে এগোবো, শেয়ার চ্যালেঞ্জেস মানে সমস্যা শুধু আমার নয় আমাদের, আর ইউথ ইনোভেশন অর্থাৎ সমাধান খুঁজতে তরুণদের ভাবনা, সাহস আর ক্রিয়েটিভিটিকে বারবার করে সামনে আনা, এই তিনটেই কিন্তু বিক্রম ওয়ান আমাদের মনে করিয়ে দেয়। কারণ একটা রকেট তো শুধুমাত্র আকাশে যায় না, কতজনের স্বপ্ন মিলে আছে তার সঙ্গে, কত জনের স্বপ্ন মিশে আছে তার সঙ্গে। আর তাই আজ সকালে যদি কেউ তোমাকে বলে, বা যে কোনো দিন তোমার মনোবল ভাঙার চেষ্টা করে যে তোমার আইডিয়া দিয়ে কী হবে, তুমি কোনোভাবেই যোগ্য নয়, তোমায় দিয়ে কিছুই হবে না, হঠাৎ তোমাকে এই প্রশ্নের মুখোমুখি করে, তাহলে খুব শান্তভাবে একটা কথাই তুমি বলো, দেখা যাক। কারণ সময় কিন্তু সব কিছুর উত্তর দেয়, কারণ সব বড় জার্নি শুরুটাই কেউ জানে না শেষ কোথায়, শুধু সে জানে যে শুরুটা করতে হবে। এবার একটু থামি স্পেস থেকে, এবার আমরা এবার একটু এমন মানুষের কথা বলি ছোট্ট করে, যে যতই রকেটের গল্প ইন্সপায়ারিং হোক, শেষ পর্যন্ত ইন্সপায়ারেশন তো তখনই মিনিংফুল হয় যখন সেটা আমাদের জীবনের সঙ্গে মিশেও যায়, তাই না? আর এই নিয়ে সুপ্রভাতের কথায় কথায় একটি ছোট্ট গল্প। অরুণিমা সিনহা একজন জাতীয় স্তরের ভলিবল প্লেয়ার, একদিন ট্রেনে যাওয়ার সময় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান, গুরুতর আহত হন এবং তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়। একটা সময় মনে হতেই পারে জীবন বুঝি এই থেমে গেল, কিন্তু অরুণিমা কিন্তু থামেননি, তিনি ঠিক করলেন মাউন্ট এভারেস্টে উঠবেন। তারপর শুরু হলো ট্রেনিং, প্রস্থেটিক লেগ নিয়ে হাঁটা থেকে মাউন্টিয়ারিং প্র্যাকটিস, সব কিছুই নতুন করে শিখলেন। আর 21 মে 2013 দীর্ঘ 52 দিনের অভিযানের পর তিনি এভারেস্টের সামিটে পৌঁছলেন, তিনিই হলেন এভারেস্ট জয় করা প্রথম মহিলা অ্যাম্পিউটি। ভাবত, একদিন যিনি দুর্ঘটনায় নিজের পা হারালেন, কয়েক বছর পর তিনিই দাঁড়ালেন পৃথিবীর সর্বোচ্চ শিখর এবং এই গল্পটা সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এখানেই শেষ নয়। তিনি পরে ডিফারেন্টলি এবলড মানুষদের জন্য কাজ করার উদ্যোগ নেন, মানে শুধুমাত্র নিজে ওঠেননি, অন্যদের ওঠার পথ তৈরি করতে চেয়েছেন। তাই আজ তোমাকে একটা প্রশ্ন, তোমার এভারেস্টটা কোথায়? হয়তো সেটা একটা এক্সাম, একটা জব, একটা ড্রিম, কিংবা অনেক দিন ধরে ফেলে রাখা কোনো একটা কাজ। সবচেয়ে বড় কথা, আজই সামিটে পৌঁছতে হবে না, শুধু প্রথম স্টেপটা নাও, কারণ বড় স্বপ্নের শুরুটা সবসময় ছোট্ট একটা পদক্ষেপ থেকেই হয়। ড্রিম বিগ, স্টার্ট স্মল অ্যান্ড ডোন্ট স্টপ। আর যাওয়ার আগে একটা কথা তোমাকে আবারও বলি, যে সকালে ঘুম থেকে উঠে আমরা অনেক সময় ভাবি আজকে কী করতে হবে, কত কাজ, কত রেসপন্সিবিলিটি, কত ডেডলাইন, কিন্তু তার মধ্যে নিজের জন্য একটু জায়গা রাখি তো। হয়তো 5 মিনিট চুপ করে থাকবো, একটু আকাশ দেখবো, একটু ফোন করে কাউকে বলবো, কাছের কাউকে, কেমন আছিস। সব পরিবর্তন যে খুব বড় বড় হতে হবে এমন তো নয়। কখনো তো একটু ভালো কথাও আমার কোনো একজন কাছের মানুষের মন ভালো করে দিতে পারে, কখনো ছোট্ট একটু সাহায্য, নিজের প্রতি বিশ্বাস। তাই বলি সবসময় কৌতূহলী থেকো, কিছু দেখলে প্রশ্ন করো, কিছু না জানলে দ্বিধা করো না, বলো যে আমি জানি না কিন্তু জানতে চাই, কারণ শেখার ইচ্ছেটা বেঁচে থাকলেই নতুন করে শুরু করার সুযোগ সবসময় থাকে। আজকের সকালটা তাই এখানেই শেষ করছি একটা ছোট্ট উইশ দিয়ে, যে তোমার দিনটা যেন তোমার ভাবনার থেকেও আর একটু বেশি সুন্দর হয়। যে কাজটা করতে আজ বেরিয়েছো মন দিয়ে করো, যার সঙ্গে দেখা হবে একটু ভালো ব্যবহার করো, আর নিজের জন্য একটু সময় রাখো। আচ্ছা, চাটা কি শেষ, যেটা শুরুতে বলছিলাম, বা কফি? তাহলে এবার সত্যিই বেরিয়ে পড়ো নিজের কাজে। এতক্ষণ তোমার সঙ্গে আড্ডায় ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আজকের সকালে এই ছোট্ট আড্ডায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, কানে রেখো যুববাণী। গুড মর্নিং, হ্যাভ আ বিউটিফুল ডে। আর ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই সব আপডেটস পাবে তোমরা।

দেবশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন শ্যামা সঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী সুসীমা দাস মজুমদার।

সুসীমা দাস মজুমদারের কণ্ঠে এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্যামুয়েল মণ্ডল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রাজধারা, উপস্থাপনায় সুলাক্ষণা পর্বত।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানেই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। বিধানসভা সচিবালয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সকাল 11টায় বিধানসভার বৈঠক শুরু হবে। ওই দিনের কার্যসূচিতে পুরো আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7:08 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 ও 9টার FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10টার সংবাদও। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে CBI। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোপালের সন্ধান দেওয়ার জন্য 50,000 টাকা অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল CBI। উল্লেখ্য, এই মামলা তদন্ত শেষে 2021 এবং 2025 সালে CBI 19 জনের বিরুদ্ধে চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট পেশ করে। এতে গোপাল দাসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম ছিল। গোপালকে গতকাল বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্তে তৎপরতা শুরু করেছে CBI এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কি ঘটেছিল তা জানতে অভয়ের সঙ্গে রাতে খাবার খাওয়া বন্ধুদের তলব করেছে CBI। এছাড়াও সে সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। এদিকে অভয়ের বিচার সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশও আলাদাভাবে তদন্ত করছে। নিয়ম বহির্ভূতভাবে এবং পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকারের অভিযোগে স্বতঃপ্রণোদিতে হয় খর্দা থানার পুলিশ, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলর সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেছে। এদিকে থ্রেড কালচারে অভিযুক্ত সাসপেন্ড হওয়া ডাক্তার অভিকদের বিরুদ্ধে গঠিত এনকোয়ারি কমিটির কাছে যে কেউ আগামী 18 তারিখ বিকেল 4টি পর্যন্ত প্রমাণসহ অভিযোগ জানাতে পারবে বলে জানানো হয়েছে তাদের পরিচয় গোপন রাখা হবে। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে আশার তুম্বা ঝালদা গ্রামে বছর 45-এর শচীনাথ মাহাতো স্থানীয় হাটে বাজার করতে গিয়েছিলেন, ফেরার সময় বজ্রাহত হন তিনি। এলাকার লক্ষ্মণপুর গ্রামে ভারতী মাহাতো নামে এক প্রৌঢ়া মাঠে কাজ করার সময় বাজ পড়লে প্রাণ হারান। গরু চড়াতে গিয়ে বলরামপুর রাঙ্গাডির বাসিন্দা 68 বছরের গৌরগড়াইয়ের মৃত্যু হয়েছে। জয়পুর থানা এলাকায় মৃত্যু হয়েছে 50 বছর বয়সী সুনিতা গোপের, তিনিও মাঠে কাজ করছিলেন। এদিকে মানবাজার 1 নম্বর ব্লকে হাটচিড়ি গ্রামে প্রবল বজ্রপাতে 5টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শালবনী জমি দুর্নীতি মামলায় আজ নিয়ে পঞ্চম দিনে ভবানী ভবনে CID দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়। পরপর 4 দিন প্রায় 34 ঘণ্টা তাকে জেরা করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 15 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা।

নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, সঙ্গে বইছে দমকা ঝোড়ো বাতাস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গেই আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যায় ভরা কোটাল, তাই ঝড়বৃষ্টির পাশাপাশি নদী ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও দ্য জাম্বো ট্রুপে যৌথ উদ্যোগে ধূপজোড়া গাছবাড়িতে আজ পালিত হল বিশ্ব হাতি দিবস। কুনকি হাতি কৃষ্ণকলি ভীম শ্রাবণীদের জন্য ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠান স্থল সাজানো হয় ফুল দিয়ে, আপেল মিষ্টি কুমড়ো তরমুজ আম কলাসহ নানা উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয় কেক। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২:৩০।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ভীম পলশ্রীর আগে খেয়াল, শিল্পী নির্মাল্য রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অর্কিন্দু মিত্র, হারমোনিয়ামে পিন্টু রায়। এই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি।

তারপর ভয় দূর হলো, ঘরে ফিরে এলো পলাতক প্রজা সবে, এ রাজ্যখানি মেতে ওঠে ফের নতুন মহোৎসবে।

কৌশিক গোস্বামীর কণ্ঠে শুনলেন তুলসীদাসের ভজন। এবারে মীরার ভজন কৌশিক গোস্বামীর কণ্ঠে।

কৌশিক গোস্বামীর কণ্ঠে শুনলেন ভজন। এই সঙ্গে শেষ হল ভজনের অনুষ্ঠানটি। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

সুসীমা দাশমজুমদারের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। এই সঙ্গে শেষ হল রজনীকান্তের গানের অনুষ্ঠানটি। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার্ত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন হিন্দি ছবির গান, প্রথম ছবি আখরিকত, শিল্পী

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। যুবভারতীতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের আল আরবির মুখোমুখি হয়েছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলছে। বিরতিতে 1-0 গোলে এগিয়ে মোহামেডান স্পোর্টিং। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবি এসসির মুখোমুখি হয়েছে। বিরতিতে খেলার ফলাফল গোলশূন্য ছিল। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলা যোগ্যতা অর্জন করবে। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। কুয়েত প্রিমিয়ার লিগে খেলা আল আরবি স্পোর্টিং ক্লাব গত মরশুমে দ্বিতীয় স্থানে শেষ করেছে। এখনও পর্যন্ত 60টি ট্রফি জয় করেছে কুয়েতের এই জনপ্রিয় ফুটবল ক্লাব। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ পর্যায়ের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এগিয়ে রয়েছে। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 29। এর মধ্যে রয়েছে 8টি সোনা, 7টি রূপ এবং 14টি ব্রোঞ্জ। সিনিয়র মহিলা ফয়েল বিভাগে ভারতীয় ফেন্সাররা প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেন। ভারতের কনাগলক্ষী সোনা জিতেছেন এবং তার সতীর্থ জয়েস আশিতা রূপ পান। সিনিয়র পুরুষ এপি বিভাগে রাজেন্দ্রন শান্তিমল শেরজিন দক্ষিণ আফ্রিকার ক্রুগার পিটারকে হারিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জয় করেন। অন্যদিকে সিনিয়র পুরুষ সাবরে বিভাগে করণ সিং রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সিম ইয়ুংকোকে পরাজিত করে দেশকে আজকে তৃতীয় সোনা এনে দিয়েছেন। একই ইভেন্টে ভারতের কুমারেশন পদ্মা গিশোনিধি ব্রোঞ্জ পদক পেয়েছেন। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেকে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তার হাতে 10 লক্ষ টাকা চেক এবং জমির নথিপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকারও সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা তরুণ ক্রীড়াবিদদের খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং রাজ্য সরকারের বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো ব্যবহারের আহ্বান জানান। কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষ ও মহিলা সিঙ্গলসের সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। মন্ট্রিয়লে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে স্পেনের 19 বছর বয়সী তরুণ রাফায়েল জোদার মুখোমুখি হবেন আমেরিকার ব্র্যান্ডন নিকাশিমার। কোয়ার্টার ফাইনালে আর্থার ফিলিপসকে 7-6, 6-3 সেটে হারিয়ে নতুন রেকর্ডের দৌড়ে রয়েছেন জোদার। এই জয়ের ফলে তিনি এটিপি র্যাঙ্কিংয়ে 11 স্থানে উঠে এসেছেন। বছরের শুরুতে তিনি ছিলেন 165তম স্থানে। সেমিফাইনালে জয় পেলে শীর্ষ 10-এর মধ্যে দ্রুততম প্রবেশের ক্ষেত্রে বরিস বেকারের 210 দিনের বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন তিনি। কোয়ার্টার ফাইনালে শেলটন চেক প্রজাতন্ত্রের ইয়াকু মেনসিনকে পরাজিত করেছেন। অন্যদিকে টরন্টোয় আয়োজিত মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে দ্বিতীয় বাছায় এলিনা রাবকিনা মুখোমুখি হবেন চতুর্থ বাছায় কোকো গাফের। মহিলাদের বিভাগের অপর সেমিফাইনালে পোল্যান্ডের সপ্তম বাছায় ইগা সিয়ন্টেক মুখোমুখি হবেন ইউক্রেনের নবম বাছায় এলিনা সোয়াতিলানার। প্রশাসনিক ত্রুটি বিচ্ছুতির কারণে ক্রীড়া মন্ত্রক আজ টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া টিটিএফআই এর স্বীকৃতি স্থগিত করেছে। খেলা পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে আগে জারি করা শোকজ নোটিশের জবাবে সন্তোষজনক উত্তর না পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ হকির প্রতিযোগিতা আগামী শনিবার 15 আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হচ্ছে, চলবে 30 আগস্ট পর্যন্ত। উভয় বিভাগে 16টি করে দল অংশ নেবে। পুরুষ বিভাগে গ্রুপ ডিতে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েলস। শনিবার ভারত প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা সিঙ্কফিল্ড কাপ দাবা প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে আয়োজিত গ্র্যান্ড চেস ট্যুরের অন্যতম প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাবুকির সিন্দারভকে হারিয়ে দেন তিনি। খেলার খবর এ পর্যন্তই।
1: দিস ইজ আকাশবাণী, রিভিউ অফ টুডেজ পার্লামেন্ট প্রসিডিংস রেড বাই রেশমা তিওয়ারি। First, from the Rajasthan.

0: পুরোটা পর্যন্ত পুরো অনুষ্ঠান।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদে আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম বিল, কেরালাম নাম পরিবর্তন বিল অনুমোদিত হয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশসহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার ওই বিষয়টি স্পষ্ট

0: নষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। আজ সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলোর ওপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে।
1: सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और ओपोजिशन भाग रहे हैं, ये कल्पना करना मुश्किल है, क्योंकि पार्लियामेंट डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
0: জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলো এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। মন্ত্রী জানান, ভারত বিশ্বজুড়ে অন্যতম বৃহৎ সমবায় ব্যবস্থার দেশ। বর্তমানে দেশে 8 লক্ষেরও বেশি সমবায় সমিতি হয়েছে, যার সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষ।
2: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय, पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए, और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
0: রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকাল এই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তপশিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখা। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, কেরালা বিধানসভা 2024 সালে এই প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা আছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপির তরুণ চুগ বলেন, এই বিলের লক্ষ্য হল নাম কেরালা থেকে কেরালাম পরিবর্তন করা এবং দাসত্বের চিহ্ন মুছে ফেলে রাজ্যের গৌরব পুনরুদ্ধার করা। শিবসেনার জ্যোতি ওয়াগমারে বলেন, নাম হল কোনো ব্যক্তি বা স্থানের প্রাথমিক পরিচয়, তাই কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করা মালায়াম ভাষাকেই সম্মান জানানো। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি বলেন, এই বিল পাশ হওয়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 4 কোটিরও বেশি মালায়ালাম ভাষী মানুষের জন্য একটি আনন্দের মুহূর্ত। বিজেপির শ্রমিক ভট্টাচার্য সরকারের কাছে ওয়েস্টবেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার আহ্বান জানান। আরএলএম এর উপেন্দ্র কুশওয়া পাটনার নাম পরিবর্তন করে পাটালিপুত্র করারও দাবি জানান। সংসদের উভয় সভায় আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010-এ সংশোধন করা। বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেওয়া হয়। বলা হয়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে অর্থ প্রদান আগামী 17

0: আগস্ট থেকে শুরু হবে। নবান্নে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99% প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে গ্রামীণ এলাকার মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক যোগ্যতা শর্ত শিথিল করার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে প্রকল্প নিয়ে অভিযোগ ও আপিল জানানোর জন্য পৃথক অভিযোগ পোর্টালও চালু করা হবে। তিনি বলেন যে 25-60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পে সুবিধা পাবেন। স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, সরকারি সংস্থার কর্মচারী, বছরে 12 লক্ষ টাকারও বেশি পারিবারিক আয় এবং মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। তবে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, ফলে আগের দফায় এই কারণে যারা বাদ পড়েছিলেন তারা এবার সুযোগ পাবেন। এছাড়াও গ্রামীণ অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি বেইজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। জু রংজি 1998 থেকে 2003 পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর তিনি মূলত জনসমক্ষ থেকে দূরেই ছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় একই পরিবারে মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুজাফফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি 3-চাকার যান খালের জলে পড়ে যায়। 3 জন যাত্রী সাঁতার কেটে খাল থেকে ওপরে উঠে এসে বিষয়টি জানাবার পর উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ জানিয়েছে, গতকাল খাল থেকে 12টি ও আজ আরও 3টি মরদেহ উদ্ধার হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষদের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশ সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আইসল্যান্ড এবং উত্তর স্পেনের মতন অঞ্চলগুলিতে সূর্যাস্তের ঠিক আগে প্রায় 2 মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে। ব্রিটেন এবং পশ্চিম ইউরোপে সূর্যের 90-96% অংশই ঢাকা পড়ে যাবে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন লীগ 2 ফুটবল প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহানসাঙ্গা এবং রোহিত দানু। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর শেষ হলো।
1: দেশোঁ কি অর্থব্যবস্থাওঁ মে নিজি পুঁজি জুটানে কা আহ্বান কিয়া। नौसेना प्रमुख एडमिरल कृष्णा स्वामीनाथन ने पोर्ट लुई में मॉरिशस के प्रधानमंत्री नवीन चंद्र राम गुलाम से मुलाकात कर समुद्री सुरक्षा सहयोग की समीक्षा की। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में तनाव जारी। प्रदर्शनकारियों ने विवादित चुनाव, लक्षित हत्याओं और मानवाधिकार उल्लंघन के लिए पाकिस्तान को जिम्मेदार ठहराया। यूरोप में दुर्लभ और पूर्ण सूर्य ग्रहण पीढ़ी में एक बार होने वाली अद्भुत खगोलीय घटना माना गया। और नाइजीरिया में राष्ट्रमंडल तरवालबाजी चैंपियनशिप के तीसरे दिन भारत ने 3 स्वर्ण सहित 5 पदक जीते। अब समाचार विस्तार से। भारत की 2026 ब्रिक्स अध्यक्षता में महासागर और ध्रुवीय विज्ञान तथा प्रौद्योगिकी पर

তখন হিন্দি ছবির গান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরে আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার জন্য বলা হচ্ছে যে সাধারণত মেঘলা আকাশ, হাজার থেকে মাঝারি, হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯৮%, সর্বনিম্ন ৭৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫.৩ মিলিমিটার। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে যে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, সেটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগ হতে পারে। আজকে ১৩ তারিখের পরে সেটা বেড়ে হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়, সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ হতে পারে। তাই আগামী ১২ তারিখ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত উড়িষ্যা উপকূলে, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যান তাদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম দিবস

অনুষ্ঠান সকাল 6:15 রয়েছে সুবোধ্য সঙ্গীত, কাল শুনবেন ঠুংরি শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন পল্টু বিশ্বাস, 6:35 রামচরিত মানস কাল 201 পর্ব, 6:45 রজনীকান্তের গান শোনাবেন ইন্দ্রা সরকার, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 আধুনিক গান শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, 8:50 দিলরুবা বাজি শোনাবেন অরূপ কুমার সেন, 9:10 রাস্তারা উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 10:15 আঞ্জুমান উপস্থাপনা তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের উপস্থাপনা দেখবেন প্রতিজ্ঞা ঘোষ, বেলা 12:00 সুরভি, 12:20 1:10 হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন তবলা শিল্পী হিন্দুল মজুমদার, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 দিলরুবাবাজি শুনবেন অরূপ কুমার সেন, 5:20 হচ্ছে অর্ভশী উপস্থাপনা রেশন মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 শ্যামা সঙ্গীত শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:00 16:00 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুভাষিত, কাল শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এর উপরে বলবেন ডক্টর প্রথমা চৌধুরী, প্রাত্যহিকের উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কুনার, 6:45 7:45 রবীন্দ্রসঙ্গীত রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, 8:00 জানাও জানা টেলিস্কোপের কথা এ নিয়ে বলবেন রামেন্দ্রলাল মজুমদার কাল তৃতীয় পর্ব, 8:05 নজরুলগীতি শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষ সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার নেবেন অরুশ্রী চট্টোপাধ্যায় কাল দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ ওস্তাদ আলী খান, 9:00 গানে গানে 9:25 জেলার চিঠি পরে গানে গানের শেষাংশ, 10:00 রয়েছে গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুবনী অনুষ্ঠান যুববাণীর জন্মদিনের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা থাকবেন প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়, ঋত্বিক শিকদার ও অতিথি থাকবেন চারবাগ দীপ্ত, দুপুর 12:00 দিলরুবাবাজি শোনাবেন অরূপ কুমার সেন, 12:15 লোকগীতি শম্পা কুণ্ডুর কণ্ঠে, 12:33 কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা এই নিয়ে সোমনাথ সর্দার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক, 1:00 বাজিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল অন্তর সংবাদ অতিথি শ্রমণা চক্রবর্তী উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক, 2:30 আধুনিক গান দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিমবরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা ইনি বেলিয়াচিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষকা মহুয়া দাশগুপ্ত সঙ্গে ছাত্রীরা, 6:05 সাঁওতাল অনুষ্ঠান লোকগীতি শোনাবেন হেমন্ত মুর্মু ও সম্প্রদায়, 6:30 কিষাণবাণী প্রথাগত কৃষি নাকি নার্সারি কোনটি লাভজনক এই নিয়ে থাকবেন সুব্রত বৈদ্য, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক, 7:10 রামায়ণ গান গায়ত্রী অধিকারী ও সম্প্রদায়ের কণ্ঠে, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর ডিজিটাল যুগে নতুন পেশা এই নিয়ে বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল ওস্তাদ সাদ আলী খান, 9:30 নাটক ঘোরেলাল রচনা কমল লাহিড়ী প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় বেতনাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, 10:00 শ্রবণে স্বাস্থ্য মশাবাহিত অসুখ কীভাবে মোকাবিলা করবেন এছাড়া হাড় ও অস্থিসন্ধির সপ্তাহ 2026 একটি প্রতিবেদন

প্রতিবেদন দিয়েছেন রূপময় কুলে। 10:30 নজরুলগীতি শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, 10:50 লোকগীতি শোনাবেন শম্পা কুণ্ডু, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দুল মজুমদার। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। ঘড়িতে এখন রাত 12:08 হয়ে 19 সেকেন্ড। জয় হিন্দ।